ওই জায়গাতে যে অন্য দিবাঙ্গন বহুত জায়গা ছিল, মানে হাজার হাজার ফ্যামিলি ছিল, হাজার হাজার বিঘি জমি ছিল। সেই জমি ভেঙে ওই সাইড দিয়ে এখন আড়ে গাঙ হয়ে গেছে। এই জায়গাতে 6 বছর আগে যে সময় মানে ভেঙে বেরিয়ে গেছে জোয়ারের স্রোতের চাপে, নদী ভাঙনে জোয়ারের স্রোত যত বৃদ্ধি হয়, স্রোত যত হয়, নদী ভাঙন তত বেশি হয়, পানির চাপ হলে ঘরে থাকা যায় না রাত।

দেখতেছি জোয়ারে জলে যেন বাড়ির ভিতর না যায়। এই গান তো ছোট ছিল, ভাঙতে ভাঙতে আর আমরা সত্যতে এই পর্যন্ত এসে দাঁড়াইছি। ইয়ার পাশে জমি ছিল, জমি ভাঙনে চলে গেছে,

0: মানে ঘর তো অর্ধেক অর্ধেক তোলা যাবে। এই ঘরতে বেরিলেই কাদা, ঘরতে বেরিলেই কাদা, মানে এই এই 15-16 বছর একটা নাই কাদাই আছে থাকতেছি। এই জায়গার প্রতি মায়া করলে জীবন তো বাঁচবে না।
1: ও বাড়ি দিকে যাচ্ছে, আমাকে বাড়ির দিকে সুতার খেলে যাচ্ছি।

তো ওই জায়গাতে যেসব নদী ভাঙন বহুত জায়গা ছিল, মানে হাজার হাজার ফ্যামিলি ছিল, হাজার হাজার বিঘি জমি ছিল। সেই জমি ভেঙে ওই সাইড দিয়ে এখন আড়ে গাঙ হয়ে গেছে। এই জায়গাতে ৬ বছর আগে যে সময় মানে ভেঙে বেরিয়ে গেছে জোয়ারের স্রোতের চাপে, নদী ভাঙনে জোয়ারের স্রোত যত বৃদ্ধি হয়, স্রোত যত হয় নদী ভাঙন তত বেশি হয়, পানির চাপ হলে ঘরে থাকা যায় না রাত।

0: জোয়ারের চাপ পানি বাড়বে, ঝড়ের সময় জোয়ারের পানি বৃদ্ধি হবে। মানে ঘর তো অর্ধেক অর্ধেক তোলা যাবে। এই ঘরেতে বেরিলেই কাদা, ঘরেতে বেরিলেই কাদা। মানে এই এই 15-16 বছর একটা না এই কাদাই আছে থাকতেছি। এই জায়গার প্রতি মায়া করলে জীবন তো বাঁচবে না।
1: ও বাড়ি দিকে যাচ্ছে, আমাকে বাড়ির দিকে সুতার খেলে।